আত দীর্ঘ আত্মোচ্চ ওই যে আমে আস্তর যাহে নিরাশে কেত ফল ফিকে ফুল বক বকে কম না আমে পাতে মিথক নিমি নানকা গুণ চমি আইয়া তত সব কো নিবে আপ কো পর কো নিবে ন কোয়ে তাও কা রাজু তোলিয়ে নিবে সো গৌরা হোয়ে অপরাধী দুনা নিবে জো হন্তা মিরগাহে শীষ নিবায় ক্যা থিয়ে যা হৃদয় কুসুদে যায় মহলা পহলা পর পুস্তক সন্ধ্যা বাদং শিল পূজ বগল সমাদং মুক্ত উঠ বেপুখন সারং ত্রেপাল তিহাল বিচারং গলমালা তিলক লীলাটং দো তোতি বস্ত্র কপাটং যে জানস ব্রহ্মং কর্মং সব ফোকট নিশ্চো কর্মং কহো নানক নে চো ত্যাবে বিন সদগুরু বাট ন পাবে পৌড়ি কপ্পর রূপ সুহামনা ছড় দুনিয়া অন্দর যাওনা মন্দা চঙ্গা আপনা আপে হি কীতা পাওনা হুকম কিয়ে মন পাওদে রায় পীড়ে আগে যাওনা নঙ্গা দোজক চালিয়া তাঁ দিসে খরা ডরাওনা কর অবগুণ পছোতাওনা স্বরূপ মহলা পহলা দয়া কৃপা সন্তোষ সূত জট গণ্ডি সতবত এহো জনেউ জী কা হই তা পাণ্ডে কত না এহো তুটে না মল লগে না এহো জলে ন যায় তন সো মানস নানকা জো গল চলে পায়ে চৌকর মূল আনায়া বে চৌকে পায়া শিক্ষা কন চড়াইয়া গুর ব্রাহ্মণ থিয়া ও মুয়া ও চর পেয়া বে তগা গয়া মহলা পহলা লখ চোরিয়া লখ জারিয়া লখ কুড়িয়া লখ গাল লখ ঠগিয়া পহনামিয়া রাত দিন সজিয়ে নাল তত কপাহ কতিয়ে বামন বটে আয়ে কো বকরা রিন খায়া সব কো আখে পায়ে হই পুরাণা সুটিয়ে পিফর পাইয়ে হোর নানক তগ ন টুটে যে তগ হোয়ে জোর মহলা পহলা নাই মনে পথ উপজে সালা হি সসূত দরগে অন্দর পাইয়ে তগ না টুট সপুত মহলা পহলা তগ না ইন্দ্রী তগ না নারী পলকে থুক পোয়ে নিদারি তগ না তৈরী তগ না আখি তগ না জেবা তগ না আখি রে তগা আপে বতায় বরতাগে অবরাগতায় লে ফার করে ভি আহো কদ কাগল দসে রাও সুন ভেখো লোকা এহো বিডান মন অন্ধা নাও সুজান পৌড়ি साहिब होए दयाल कृपा करे ता साई कार कराए सी सो सेवक सेवा करे जिसनो हुकम मनाए सी हुकम मने होवे प्रवान ता खसमे का महल पाए सी खसमे पावे सो करे मनो चिंदिया सो फल पाए सी ता दरगे पैदा जाए सी श्लोक महला पहला गो ब्राह्मण कौ कर लावो गोबर कर न जाए तोती तिका तय जप माली तान मले छा खाई अंतर पूजा पढ़े कतेबा संजम तुरका भाई छोड़ी ले पाखंडा नाम ले जहां तरंगा महला पहला मानस खाने करे निवाज।

মা পিতা পাই সুত বন্ধত আর কোন গ্রহ কি না রহাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আজ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার